0: Just waiting for the official notification to be issued. But of course, full focus on good governance and more importantly, a BJP manifesto promise of 3,000 monthly benefit to the women under the Annapurna Bhandar here in West Bengal will be rolled out from the 1st of June. Also, a transition from the state health scheme called Shastho Shati, which had been implemented under the Mamata Banerjee regime, will now be transitioning to the Ayushman Bharat scheme, which was so far blocked here in the state by the Trinamool Congress government. But the BJP will start rolling that out from June 1st. So there's a complete transition that is happening here under the BJP government with full focus on good governance. Back to you.
1: Absolutely. Shreyasi, they're filling us in with the latest set of decisions that Suvendu Adhikari's government has taken. This comes After earlier in the day, the government had moved quickly to signal a major administrative and political reset. In fact, six decisions were taken in the first set of cabinet decisions that the government took under Chief Minister Suvendu Adhikari, which announced the rollout of Ayushman Bharat and several other central welfare schemes which were blocked under the previous Mamata Banerjee government. A time-bound process to transfer land to the BSF for fencing along the India-Bangladesh border has also been cleared, with the exercise expected to be complete in 45 days, which means by the end of June. In fact, the cabinet also paid tribute to 321 BJP workers who were killed in political violence in 2021, announcing that the state government would take complete responsibility for supporting their families. In another major decision, the government approved a five-year extension for state government jobs. These are, in fact, one of the first set of measures that the Suvendu Adhikari government took. Listen in to what the Chief Minister had to say.
2: Aajke amra pratham dini amra kendriyo sarashtra daptar tatha BSF er simanto surakshito korar jonno jomi transfer prokriya amra aajke onumodon dilam এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করল এটাও আজকে আমরা করলাম
1: Meanwhile, Mamata Banerjee's call for opposition unity has triggered a fresh political row in West Bengal. The former chief minister says she's ready to put aside ego and bring all anti-BJP forces together. Appealing to every opposition party in Bengal, Mamata Banerjee said the fight against the BJP must rise above individual ambitions and ideological differences. But the Congress put a condition. Congress leader Adhiranjan Chaudhary, in fact, said that if Mamata Banerjee truly wants opposition unity, then Rahul Gandhi should be projected as the leader of the opposition bloc. Meanwhile, BJP has taken a jibe on Mamata Banerjee and alleged that in the name of opposition unity, the TMC could even seek support from Maoist elements in the state. Listen in.
3: Jokhon charidike shontrasher ekta bajro nighat cholche, bajropat. সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন